আছে অমর রিজাবে। প্রথম মন প্রবোধ আপনা কবীর সব তে হম বুরে হম তাজ ভালো সব।

বের কিতাব আজার দেখে কার কার খুদি বেশ বেসায়ে গুরমুখ সুখ ফল দিলা পায়ে তিন ছন্দে খেলে আছে তিন ছন্দে খেলে আছে তিন ছন্দে খেলে আছে তিন ছন্দে খেলে আছে।

পারে বলে আমি পুরট কবন হামারি সাধ সাধ নানক জস গায়ো জো প্রভ কি আট প্যারি সাধ সাধ নানক জস গায়ো জো প্রভ কি আট প্যারি।